তারা শামকা হো গুমা সুবহ পে জিস তারা শামকা হো গুমা জুলফো মে এক চেহারা কুছ জাহির।